0: ଏମିତି ଗୋଟେ ଗୋଟେ କଳା କୌଶଳ ରହିବା ଆବଶ୍ୟକ।
1: ନିହାତି ନିହାତି ମ୍ୟାଡମ୍।
0: ଆଉ ଭାଇ ସେପଟେ ପାଣିପାଗ କେମିତି ଅଛି, ବର୍ଷା ହେଉଛି?
1: ପାଣିପାଗ କଥା ନେଇ କହନ ମ୍ୟାଡମ୍, ବର୍ଷା ଯେନ୍ ପ୍ରକାର ବିହାଲ କରିଦେଲା ନ ଯେ ତ ଧାନ ମନେ ଆର କିଛି ନାହିଁ ନ ଜମି ମନକେ ଆରୁ।
0: ଓହୋ, ସେମିତି ତାହେଲେ କ୍ଷତି
1: ମାଲ ଆରୁ ବାହାଲ ପୁରା ସମାନ ହେଇଯାଇଛି ପୁରା, କେନ୍ତା ବାହାଲ ଆର କେନ୍ତା ମାଲ ଯେ ନି ଚିନି ହବାର।
0: ହଁ ଭାଇ, ପାଣିପାଗ ତ ସେମିତି ହିଁ ରହୁଛି, ଖରାଦିନରେ ଅତି ଖରା ହେଉଛି।
1: ହଁ, ଖରା ଦିନ ଅତି ଖରା ହେଉଛି, ବର୍ଷା ଦିନ ବି ଏଇ ବର୍ଷ କହୁଥିଲେ ଦେଖନ୍ତୁ দেখুন বলে আমার এটা এলিনো হবা বলতে হলে কেহি এলিনো বর্ষা রয়েছে সুপর এলিনো কেহি হলা আছেন সুপর বর্ষা চালিছে। হুম
0: হুম, পানি পাগ আগ পরি ঠিক রহুনি ভাই।
1: ন ক আগর বলিয়া নি রবা কাছে লাগি বলে সব গছ
0: কুট কাটা ভাই বদল যাচ্ছে। হুম হুম, ঠিক কই
1: পরিবেশ বদলি দু যাচ্ছে, তারপর কলকারখানা বড়ুছে, গাড়ি মোটর বেশি চালুছে রুড়ে।
0: সেতি পাই আপনা ভাই চেষ্টা করন্তু গছ লাগাইবা পাই।
1: গছ লগালে কে করবা পড়বা, গোটে লগামা হলে মারি দৌছন চারটা গছ।
0: হ্যাঁ ভাই, আপনার আখ পাখরে সচেতন করন্তু লোকমানকো মধ্য।
1: সচেতন তো নিহাতি শুন করুছন লোকন, গছ লগাউছন গলে যাই তাই লগালে গছ লাগাউছে।
0: হুম,
1: রোড সাইড রে সব আর গছ লগা যাউছে।
0: হ্যাঁ ভাই, গছ লগাইবা নিহাতি জরুরি। আর যেতে হেউছি প্লাস্টিক এ সবুর ব্যবহার ন করি কি কপড়ার ব্যাগ হলা কি যাহা বি ব্যবহার করিবা নিহাতি আবশ্যক। তবে ঠিক আছে ভাই, আপনার মন পছন্দর গীত শুনবা।
1: ঠিক আছে ম্যাডাম, রয়েছে, নমস্কার।
0: কল করতে বহুত বহুত ধন্যবাদ ভাই, নমস্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মন কি বাত, প্রধানমন্ত্রী আকাশবাণী পর।
4: মেরি মন কি বাত কে সম্বন্ধ মে আগর আপ কুছ কহনা চাহতে হ্যায় তো আপ মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি আগর চিঠি ভি ভেজ দেঙ্গে আর কুছ সুঝাও দেঙ্গে ও জরুর মুঝ তক পৌঁছ জায়েগা আর মে জরুর উসকো গম্ভীরতা সে লুঙ্গা।
3: যদি আপ মাননীয় প্রধানমন্ত্রী কো মন কি বাত কে লিয়ে কুই সুঝাও দেনা চাহতে হ্যায় তো পতা নোট করেন। মন কি বাত আকাশবাণী সংসদ মার্গ নই দিল্লি 110001।
4: আপকো নিমন্ত্রণ দেতা হুম, মেরে মন কি বাত কে লিয়ে আপকে মন কি বাত ভি জুড়নি চাহিয়ে।

চেষ্টাথি নিশামুক্ত যুবা কার্যক্রম হয়ে মহাবিদ্যালয় পরিচ্ছন্ন প্রাধ্যাপিকা মধুস্মিতা নন্দক সভাপতিত্বতি হয়েবার সভাথি বরগড় সাংসদ প্রদীপ পুরোহিতক প্রতিনিধি মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে নিশামুক্ত ভারত গঠন্তি জুয়ান পিলাটুকেল মানকর ভূমিকা বাবদে কহিলে। মাই ভারত বৌদ্ধ শাখা তরফ কণ্টামাল ঠানে নিশামুক্ত ভারত গঠন্তি যুবশক্তি ভূমিকা বাবদে জিলাস্তরীয় কার্যক্রম হয়ে কার্যক্রমটি অতিথি মানে নিশামুক্ত ভারত গঠন দিগে সরকারঙ্কর তরফ হুতবার ভিন ভিন কার্যক্রম বাবদে আলোচনা করিথিলে। স্কটল্যান্ডর গ্লাসগোঠানে চালিথিবার রাজ্য গোষ্ঠী ক্রীড়াথি সফলতা লাগি ভারতীয় খেলাড়িমানকু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি শুভেচ্ছা জনাইছন। মহিলা শটপুট F57 বর্গথি ভারতীয় পারা আথলেট শর্মিলা স্বর্ণপদক হাসল করিছন। পুরুষ হাইজম্পথি সর্বেশ কুসারেঙ্কু রৌপ্য পদক আউ 79 কেজি পুরুষ বর্গথি ভার উত্তোলনকারী ভল্লুর অজয়ঙ্কু ভিল রৌপ্য পদক মিলিছে। সেন্তা 58 কেজি বর্গথি বিন্দিয়া রাণী দেবী কাংস্য পদক হাসল করি দেশ লাগি গৌরব আনিছন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ ওড়িশাকে লাগি করিথিবা ইলাকান সক্রিয় থিবার গভীর অবপাতর প্রভাব তীরায় বর্ষা লাগি রয়েছে। অবপাত ইহাদে পশ্চিম উত্তর পশ্চিম দিগকে গতি করুছে। ইতার প্রভাবটি আয়বা 24 ঘণ্টা ভিতরে সম্বলপুর সুন্দরগড় ঝারসুগুড়া বরগড় জেলান জবরনু অতি জবর বর্ষা হবা বলে আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। ই সময়াতি সমুদ্র অশান্ত রহুথবানু মৎস্যজীবী মানকু সমুদ্র ভিতরকে যিবারকে মনা করা যাইছে। জেলা প্রশাসন মানকু 24 ঘণ্টা সতর্ক রহবার সহিতে উদ্ধার আর রিলিফ কাম প্রস্তুত রখবাকে রাজ্য সরকারকর তরফ নির্দেশ দিয়া যাইছে। সেড়ে জবর বর্ষা লাগি রহবানু সম্বলপুর সহিতে 5টা জেলানো আজ সবু সরকারি ও বেসরকারি স্কুলকে ছুটি করা যাইছিলা। জবর বর্ষা লাগি উত্তর ওড়িশার ভিন ভিন নদীন জলস্তর বড়বারকে লাগিছে। শেষে মুখ্যা খবর ফেরখায়। সার্বজনীন পরীক্ষা সংশোধন বিধেয়ক 2026 উপরে লোকসভান চালিছে আলোচনা। সম্বলপুর জেলান স্বাস্থ্য ভিত্তিভূমি আউ জরুরি সেবা সন্তোষজনক সূচনা দেলে স্বাস্থ্য বিভাগ শাসন সচিব আউর বঙ্গোপসাগরন গভীর অবপাতর প্রভাব তীরায় লাগি রয়েছে বর্ষা ভিন ভিন নদীন বড়ুছে জলস্তর। আজির আঞ্চলিক খবর ইন শেষ হলা। জুহার।

0: সে দাদা গানা বাজনা তো শুনলু
1: হই
0: হ্যাঁ এবে আসমা কেন থাকে ক
1: জ্ঞান কৌশলর কথা
0: হয় হয়
1: আমার হইতে বিশেষজ্ঞ আজ্ঞা গোটে খেটলে না বললো আমার দাদা গোটে কথাবার্তা হচ্ছে তুই আর মে বসে করি শুনো
2: আজ্ঞা জোহার
3: জোহার
2: ই আজ আমার দিন কথাবার্তাটা আছে আজ্ঞা ই পনিপরিবা ফসলের জীবাণু সার প্রয়োগ এই জীবাণু সার বলে কানা আজ্ঞা
3: জীবাণু সার আপনার পনিপরিবা চাষে যা সাধারণত ব্যবহার করা যায় আমার বিভিন্ন প্রকার পনিপরিবা আমার কলাহান্ডি যে চাষ করা যাচ্ছে সব ঋতুরে আপনার পনিপরিবা অ্যাভেলেবল রয়েছে চাষী ভাই মানে যদি এই সব অনুসার গুলো ব্যবহার করবে তাহলে আমরা অধিক অমল পাইপারে আর এর সুফল ভাবে আপনার যে কোথাও সড়া গোবর খত কিংবা কম্পোস্ট কিংবা জৈবিক সার ব্যবহার খুব কম পরিমাণে বা ব্যবহার আদৌ করিনথান্তি সেইভাবে করা দ্বারা কোণ না মাটির স্বাস্থ্য মানে খারাপ হয়ে যাচ্ছে সাধারণত রাসায়নিক সার মধ্যে আমার বেশি দাম হয়ে যাচ্ছে বা আমার জীবাণু সার গুলো কম দামে মিলুছি আর জীবাণু সার আপনার যদি করছেন তাহলে রাসায়নিক সার ব্যবহার কম করা সহ অল্প খরচে মধ্যে মিলুছি যদ্বারা কিনা ফসলের গুণাত্মক মান মধ্যে আমার বৃদ্ধি ঘটুথায় আর এই প্রয়োগ দ্বারা মৃত্তিকার স্বাস্থ্য রক্ষা সম্ভব হয়ে তথা চাষী ভাই মানে যে ভাই মানে আপনার শঙ্কর পনিপরিবা চাষ করছেন কিষমর সে রাসায়নিক সার জীবাণু সারক যদি সমন্বিত ভাবে প্রয়োগ করে তাহলে আমি অধিক অমল পাইপার আর জীবাণু সার প্রয়োগ দুই প্রকার আমার করা যাই পাব সাধারণত দেখা যায় আমার যে কলচর পাউডর হিসাবে বা আমার তরল অবস্থায় উৎপাদন করা যায় তো এই যে আমার আপনার পচারে যে আমার জীবাণু সার গুড়ি কোণ অনেক সেগুলি আপনার উপকারী অণুজীব গুড়ি যে যথাক্রমে আপনার যবক্ষা অর্জন যেটা নাইট্রোজেন কু বিবন্ধন করে পড়া জীবাণু সেমি ফসফরস কু দ্রবীভূত করে পড়া জীবাণু মধ্যে আমার জীবন্ত অবস্থায় মিলে থাকে এই জীবাণু সার যদি আমরা প্রয়োগ করছি তাহলে আমার ফসলের অমল বড়া সহ বায়ুমণ্ডল নিষ্ক্রিয় যবক্ষার যা অনেক আমার যেটা ইউজ হয়ে পাও নি সেটা বিবন্ধিত করে মাটির বাঁধি হয়ে ফসফরস মধ্যে দ্রবীভূত করে আমাকে ফসলকে দিয়ে পড়ছেন তাছাড়া এমন মধ্যে কতক হরমোন আর ভিটামিন মধ্যে প্রস্তুত করে যা কি আমার গছর বৃদ্ধি ভালো সাহায্য করে আর যদি আপনার প্রয়োগ মধ্যে করছেন বিভিন্ন প্রকার রোগ দাউর মধ্যে আমি গছকে রক্ষা করে পারি যবক্ষার্জন ফসল ব্যবহার করছেন সাধারণত আমার শিম্ব জাতীয় ফসল সে আপনার রাইজোবিয়াম গোটে অনুসার অনেক জীবাণুসার অণ ডাল জাতীয় ফসল আমাকে আজট ভেক্টর কিংবা আজোস্পিরিলাম কিংবা আপনার ফসফরস পিএসএম জীবাণু সারক প্রয়োগ করা পড়ে
2: তো আর টিকি আমি আগে গলা বলি আজ্ঞা
3: আজ্ঞা
2: মোর মনে গোটে প্রশ্ন আর গোটে আসুছে যে আমি আজিকালি জানি সার সব ব্যবহার করছো সরকারি সার।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিছিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আপনি শুনছেন হিন্দি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। শেষ গীতটি নিজস্ব সঙ্গীত সংযোজনায় কণ্ঠদান করেছেন জগজিৎ সিং, সুরদাসঙ্গ রচনার।